রানীলে ওন্নি একসারে বাড়ি কলাই রাজালাই শিরক কড়কালো গাবা সানো মেরো বাবালাই রাজালাই শিরক বাদলকো গেরো সমজি ল্যাউদা খের লাগছ মালাই বিরক্ত চাঁদিকো পেলা নেরান কিনা হল লাগছ রে মালাই বিরক্ত দলোলাই বাটো শ্রী সীতা জানে মাসলাই বাট রাম জানে লিলো গাবা শুনি দেও হই বাবা মাসলাই বাট রাম জানো গতিলা ঘরমা দিয়ে বানতে বাবা মজে রে মা

গোঠালা দাইলে জানি গোঠাই সারে বিতল কেউথালে সুনেরা বাসাবির মৌরি করসা বিতরে অগল ছেউথাল রাম্রো বেটাই গারাই দিঙে সাইলাং সরি দেউতালে দিবানে বকে বানাই পানে ও কি সাইলাং সরে দেউতালে কলকাতা বামাই ডোলে সাকে জামাই বাঁকি রে রয় বড় কচিন কালি লোগাবার উদয় বাঁচু বাবা বাঁকি রে রয় ভড় কচে মেরো বাবা তিমি নেপাল ভয়ে পানে পাউতেনি খবর দিন কদিন